0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাব ওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুর কলেগ ফাণ কোফাইস করাবা বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালুয়ামে তিয়া ম্যামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেম ওয়াডাগতি সাফু সাফু কো বায়াম মেগেম মাগুতুগে এ ব্যামি হুন্না এ বহি ফটোগে হুলওয়েরিনা তিয়া ব্যামি হুন সুওয়ালে নুকুরাশে এমি হন তেদ বহন জবাব দিফিনামা তিয়াবামি হন এবস দগু কো ফানে নুয়াতা এবামি হন দগু বহন জবাব দিফিনামা তিয়াবামি হন এবস তেদ কো ফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে পাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন নেবিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়া কোরাওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কন্দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফাদ মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায় কুডাবিয়াস উনিকামেন আতুয়েদা ফাদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফা সিফাগা মি দিনুগে আদুউম মাসেকে কোরামু গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে কিতাম মেরিতি কো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাহুগে ওয়াহাকে কি হাকিগতেন্নে ওয়াহাকতাকে

0: রহমানন্ত রহিমন্ত আল্লাহ গে ইসমুফরুম ফাশাগানামে
1: ফসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন
0: ফাহে তিয়াবা মিহুন রে গন্ডুগে তেরে ওয়ান হিন্দু গাইয়াই ফাতিহুগে তেরে তিয়াবা মিহুন ওয়ান হিন্দু আল্লাহ তাসবিহ কিয়া নামাজ কুরাশে
1: ওয়া লাহুল

0: হেমাবিহিগে আলা মেতা
1: হুঙ্গাউ
0: রোগাজেহ
1: কেসুম
0: লোরেভ
1: হামুগা আরা বিহিতা কেনগুম
0: আমক বিহিতা ফুড়িতাম নাগানি মুনা কারুগা ইয়াফো মেমতি বুরাকাশি আতুগা আদি ইয়াফো ফাগা
1: হিমাবিহিগে আলামাতে ফেনি জনামা লাসনু কুরবা সহি ফারওয়া হোদবা
2: এ কোড়কো ফাহাতে জেহিলামা আহারম ইহা ক্যারি গাতি মে মিহা উন্দগোয়ান এনা চা পিন নম্বর নু ফেন হিসাবে গন্তি বেমানি
3: আ
4: কোবা মিতা হুনা ডাস্টবিন এহেরি দো মেবেস ডাস্টবিন কানু লামানি
5: দিবেহি এফএম কে কুম মে গাডিরে কে ফেশন মিস দিবেহি আমিল্লা রাকে কে লাভেকুম

0: ডক্টরকে কোঠারি নিকুই কথা রুমিকে ফিয়বর তং হরি বারু এফা হসপিটালকে ফারু তাকুম ফেশগেন ক্যারি ক্যারি গে হিঙ্গাফা দিয়ে কোমে মিহেগে মৌনমতি মিস এনে ফেন্নমুন দিহি বিরুয়েরি কামা না উমিদ শাফিয়ে কোটারিয়া দিমালা পালালুমগে হিবরে মিস এনাগে কয়কুনে এ মৌসুম দেলুলা কুরিমতলা এ হিতি হাগিগেন হামা কুরানি কিহিনে বাই রুমিগে হিতং আরামুন দিয়ে শাফিগে কুরিমতিগা কারুণা হিফাটাগে গুন্নানি সাবিত কামে মিবগুতু রুমিগে হাসিগন্ডা কুনে
1: রুমি তেংকিনেন হাদানি শাফি গাতে দাম বিনু
0: শাহিদা মাডমডুং রুমিকে কোন্ডুকে ফিরুমালামুন এহি রুমি বোহু রালি এনেকে দেলুলুং হুট্টু মন্নতে কারুণ ফ্যাব মুন্দিয়া
1: নুন্দুন্তা আরেন গায় কোহি বরেনে আরে মিদানি গিয়া ইরকল কোয়ান্নানা
0: রুমিগে আডু নিকুতি কিরিয়া কিরিয়া শাহিদা ইতরু ইচ্ছে নুপুনে হামদর দিগে নজর কুং বালাহাট্টাগে গুটা রুমি হসপিটাল নিকুন নং হিগাগে দুবা ইচ্ছিম ফুরিফাবি মাগুতাকুং রুমি হিঙ্গামুন্দি এভেস আডে এভেস মানজারে রেকাণু লাফদ গোতাকা ফিনি ওয়াই জেহিলিয়াস এনাগে হাসিগণ্ডং ইহুসাসবনি হুনুকং মাগুগে ইফরাতুং দুয়ারু মতিং হিঙ্গামুন্দিয়েরু এনাগে ফিয়াওয়ালতং হিওয়ানি আমিলে ইখতিয়ারুং বেরুগা কুরিয়াতাহিং কারণুং ফুসফিফাওয়া দেলোলুং মাগু হোদামুং কিতামে ফাহারাকু মিহুংগে গ্যাগা ল্যাগন্নং উলুনু দুনিয়ে এগে দুয়েলিগে হিঙ্গামুন্দায়েরু রুমিগে দুনিয়েবানি এক্কং হুট্টিফা গে বাদিবুমায়েগু দোরুলাপ্পাফা থাড়ুলি গেতেরেগেবানি হিমেংখং এ হিমেংখামুং রুমিগে হিতুগে তেলুং ইতুরং আবাসবি ল্যাগেন হুরি হেদুন্তা বেলুমগে খিয়ালেবে সেরেগে সিকুণিয়া কর্ণে ফ্যাওয়াং এখানে বেলুমফৌ সীতা মিশ্রাপ জহিফা খানায়া ফাখানায় বাদে তড়ুমফৌ ফেম্মা গণু এমে বার দু কলি ফেং রুমিগে বোলুম ফেসগেন তিরিয় ফ্যাবম ফেসি ল্যাগেন হুরি হেদুং ফেনুন তেমি হাসিগণুগ তেবমুন দিয় ফ্যাবমুন দিয় ফেন তহুগে তেরেগা ইসাহা ল্যাগেন রুমি হুট্টিকেন হুরি এনেকে হিতং এরি দেং দাম বি কোন দিমালক বায়ে কুরিয়েন অতি কোপ মাকে বায়ে এনেগে হালতকি হাতরু অকল খাম্মতিগা দানে বাকি মিশ্রা বেন্নেগে মাগু অলি ফহুরি মুসাফিরেকে হালতু কোমে দিমালকু মিস ফেন্নানি আদিরিখং এবগুতু ফেনুগা তিকিতাকুম ফুসফেফাওয়া মুনু বালা লোগন্ডা রুমিগে নজর হুট্টুনু এনা লোগন্ডা দিমালা ফিয়াবলেন গড়ালি লোগনুম ফেন্নামুন্দি তেমি ফোবে ফহুরি দেলোরেমবে মুনুমতি মায়ুস কমবেরিবেফাওয়া রুমিগে সূরা নমমেস কুল্লিয়কং এ সূরা আদিয়া খিলাফ গতকা বদলমাম ফেশি এ সূরা রুমিগে হরকাতা তাকুরাহরু কুরুং হুট্টালা সীদা রুমিগে দেলুলা বলহাট্টাগেন হুরে বাহগতকম ফেশি
1: রুমি শাফি একানি কন্নুলা
0: লোগনুম ফেন্নাম হুরি সূরা বুনি এ আডু ইমে মুন্দিয়ে রুমিগে সিকুন্ডিগে এমমে ফুমমিনুং
1: রুমিগে হায়াতু গেমমে একানি বেরিবে হুরিহা উম্মিদে গেল্লুনু দুবহু তিয়া হায়াতং হ্যা এমমে বড় উফাভারি কামকে শাফি নুনতা রুমি হামা হান্দার নে তুনিতা শাফি রুমিয়া কি উলুনি কিহা লোবি কিহা কুলুন কায়কো এ দুস্তং হান্দাং কোপলা রুমিয়া কো কুরি এ উফাভারি হিংগম জে দাতুরতা হান্দাং এ বহুরিতা
0: এ আটো ইবমায়কো রুমি গে হি কুদি কুদিবি এনায়া তাম্মিনাং আঙ্গহুলুবে বার গিসলেবে ফেশুনু ফাখানাগে তানুঙ্গড মতিগা ইশিদে দেকাকু মেগা জসা বার কোলেবুনু গিসলামুং রোমুং লোগনুম ফেন্নাং হুরি আমিল্লা সূরায়া শাকুয়াই ফুরিগেম বি আটাকুং সুয়াল কুরি
1: দেখ দেখ দেখ কিবে শাফি আরে মিয়ারে বাকি কলি

আদি থিমান রসকলাঙ্গে মি সকুন্না রহমতেগ্গে রহ দকওয়া ফিনম এয়া মেদু এউরেং উফা করেতে আদি এউরেঙ্গে আইত্তকুং ইস্কুল কান্তত্তকেগ্গে সববুং এউরেন্ন নুবাকামে দিমাবে জনম এহিন্দু উম্মীদু খণ্ডালা বয়কুকম গা এউরেং বে।